দৈবম বজায় গোলাময়াবু ইসু ক্রিস্তু আই ক্রস জাগিম বিনিগু গাই জুরিকু নব আই জৈমি গঙ্গে দিওস বম মঙ্কি আই